0: আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম রেডিও বান মাজাকা ও বিয়া খবরি ওয়াক্কা। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম জানান আপা, খের জোড় তগড়া খুশাল তাজা মঙ্গে গুজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি, সো খবর কে ও দেখম জিনা।
1: দোয়ানুর খবর কম পাগোড়া,
0: দোয়ামির দ পাগোড়াই না। আল্লাহ রেম দে করম দে তসঙ্গে।
1: আঙ্কেল জি মুবারক শাহ।
0: হ্যাঁ,
1: ستاسو
0: ډیر ډیر مبارک شي، ډیر ډیر او څنګه پروگرام شروع نه اوري کې اوس اچانک دی راته بو اچانک اچانک اچانک یواز دی اوري کې نورم در سره سو کوري نورم سو کوري در سره او پروگرام تر سره وړي دي اس دن دی راوړي قربانیم کړي وا واخه کم نه ته مله کلا راړې اسې خبرې کې کنه
1: راړې
2: راړې
0: بس صحیح ده راړه ها ډېر غوندې راړه چې غوندانو لپاره کې هم دغه وې سو کو صحیح ده نور چا ته بدوا سلام لېږي
1: نور دې راوړ ته سلام
0: وعليكم السلام وعليكم السلام ته دومره تیزی کې رالې چې بس چل وشه دره

দেখা সঙ্গ মিলে গোমানা। লাইকো মুবারক যাই কেমন টাকা সঙ্গ বাড়ি বেদ আসতে দেখা দি জেড কে ওয়ালা সঙ্গ প্লে গুমখাম সারা সারা বাড়ো মজা সারা মোবাইল কিটা সুকাল দিয়ে আমাকে বেটি।